ভারতীয় মন্ত্রীরা খাবার দেওয়া বিভাগীয় মন্ত্রী ভারত বাহাদুর কৃষি তিনি বিভাগীয় মন্ত্রী জয় জাম থাকলে মুখ্যমন্ত্রী কার্যালয় রাজনাম অফিসার ভাই প্রসাদ এবারে পার্বতী প্রার্থী সংসদীয় দলকে নেতা জগন্নাথ প্রকল্প সিআইএম ভালো হয়।

সবাই কথা বলছি মানে প্রথম প্রবেশ করে অত্যাধিক সুন্দর স্কুল হাজার হাজার ছাত্র ছাত্রী শিক্ষা আর্জন করছে আদর্শ অনুসারে ইসাইকে উদাহরণ শিক্ষা দিয়েছি।